0: রাজগড় রাজ্যে সব গোটা পনত খুন রাষ্ট্রীয় পালস পোলিও অভিযানে জারি কে অভিযান লেখাতে পনত তুরুগেল মিদ লাখ খুন বাড়তি আর রাঁচি রে মোড়ে গেল খুন বাড়তি গিদ্র কো পোলিও দারাম খুরাক কো নু চুক জমশেদপুর রে করণী সেনা রে যুবন নেতা হিমাংশু সিং গোজ তায়ম পনত রে রাজারি আর চচলাও হুলো চমকাও বাড়তি আকনা ভাজপা দো মামলা রে কেটেজ আপনারাতে আইন ব্যবস্থা রে গহির কুকলি রাখা কাদায় ওডে গে সিরামন্ত্রী হেমন্ত সোরেনা আদেতে জমশেদপুর এসপি আর সরাইকেলা রিন এসপি আ পোদ খুন উচুক কাতে নওয়া পুলিশ সাহেব কোয়া তীরে চচলাও কামি কো চালাত কোয়া ঝাড়খণ্ড রে 30 জুন দো নাগামিয়া হুল মাহা অক্তে রে বীর সিধু কানহু চাঁদ ভৈরব ফুলু ঝানো দো গোটা পনত রে মন আঞ্জলে কো চালাত কোয়া নওয়া সাঁতগে মিন হাট রে খবর মুচাদ দেনা জোহার।
1: अभी आप सुन रहे थे क्षेत्रीय समाचार नागपुरी उरांव मुंडारी हो एवं संथाली भाषा में और आइए सुनते हैं समाचार ध्वनि चित्र।
2: आकाशवाणी रांची से प्रस्तुत है समाचार ध्वनि चित्र।